করন্তু 0663-2411-240 এবং 0663-2411-231 নম্বর রে হিন্দি কথাচিত্র গীতর লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ।

0: হ্যালো
1: হ্যালো
0: হ্যালো, আজ্ঞা কেন কহুতলে?
1: হ্যালো
0: হ্যালো হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ কহুন আজ্ঞা।
1: হাজি মে কচ্ছ গুজরাট সে বাত কর রহা হুম।
0: আচ্ছা, কচ্ছ সে বাত কর রহে হ্যায়?
1: জি
0: ইতনে দূর সে?
1: জি বিলকুল। ওর আপ সম্বলপুর জো কেন্দ্র হে ও হাম সুনতে হ্যায় স্যার।
0: আচ্ছা আচ্ছা, তো কিস পে সুনতে হ্যায় আপ?
1: জি হাম এসে ও জো মাধ্যম সে আপনা জো হ্যায় না,
0: অ্যাপ কে মাধ্যম সে?
1: হ্যাঁ জি অ্যাপ কে মাধ্যম সে। ওর
0: আচ্ছা জি
1: আপনি
0: জি জি,
1: জানকারি কে লিয়ে মে বতা দুং কে মে ওড়িয়া ভাষা জান সকতা হুম।
0: আচ্ছা আচ্ছা, বহুত বঢ়িয়া। আপনার নাম ওর একবার বলেঙ্গে?
1: মেরা নাম হে ভি বাবা রবারি,
0: আচ্ছা আচ্ছা, বহুত বঢ়িয়া।
1: জো আপনা ওড়িশা মে গৌড় লোকো বলতে হ্যায় উসকো, ওড়িশা ভাষা মে জো বলতে হ্যায় না
0: আচ্ছা, তো
1: উধর উড়িষ্যা মে মে উড়িষ্যা আদমি কে সাথ কাম কিয়া হুম 20 সাল।
0: আচ্ছা, কহাঁ পে থে আপ?
1: হাম থে গান্ধীধাম মে
0: আচ্ছা আচ্ছা,
1: পেলে, তো অভি মে আপনা গাঁও মে হুম কচ্ছ মে, মতলব আপনা গাঁও হ্যায় উধর অভি খেতি বাড়ি করতা হুম।
0: হুম হুম, তো
1: পেলে মে
0: মুঝে লগ রহা হ্যায় আপকো ওড়িয়া বহুত পসন্দ হ্যায় শায়দ।
1: জি জি,
0: আচ্ছা
1: তো মে উড়িষ্যা ওয়ালে আদমি কে সাথ কাম কিয়া হুম, তো মে উড়িষ্যা ভাষা কো জানতা হুম,
0: জি জি
1: মতলব বোল নাই সকতা হুম ইতনা পারফেক্ট, লেকিন সুন আপনা সমঝ যাতা হুম বিলকুল।
0: জি জি, ঠিক হ্যায়।
1: তো আপনা জো উড়িষ্যা কে ভাষা মে জো কার্যক্রম আতে ও ভি মেরে কো থোড়া বহুত সমঝ মে আ জাতে হ্যায়, তো সুননে কে লিয়ে মজা আতা হ্যায়।
0: জি জি, বহুত খুশি হুই সুনকে। তো পহলে বোল দিজিয়ে আজ কোন সা গীত সুনেঙ্গে?
1: হ্যাঁ ও জো সরগম ফিল্ম হ্যায় না
0: হুম হুম,
1: উসকা এক গানা হ্যায় ডপলি ওয়ালে, ও
0: ওকে
1: এক গানা হ্যায়।
0: ঠিক হ্যায় ঠিক হ্যায়, তো সুনতে হ্যায় ইয়ে গীত কো।
1: হ্যাঁ জি, তো মে আপনে জো গ্রুপ মে হাম জো রেডিও শ্রোতা মিত্র হ্যায় উনকা নাম লে সকতা হুম
0: জি
1: জি?
0: জি, জরুর জরুর জরুর।
1: হ্যাঁ, তো আমারে জো গুজরাট কে জো আকাশবাণী কে জো গ্রুপ কে মিত্র হ্যায় উনকা নাম হ্যায় ধীরজ ভাই রবারি হ্যায়, কিরিট ভাই হ্যায়, ওর আপনা মনোজ ভাই হ্যায়, খড়ু ভাই গদভী হ্যায়, ওর আপনা জো মনোজ ভাই হ্যায়,
0: জি
1: আর ইয়ে সব হাম আকাশবাণী কে জুড়ে রেতে ওর এক দূসরে কে জো জো কেন্দ্র কে কার্যক্রম জো আতে ওকো বাত করতে রেতে কে ভাই আজ মেরা ফোন লগা থা তো মেনে বাত কিয়া
0: জি জি জি
1: এসা এসা, সব জো আকাশবাণী কে জো মাধ্যম সে বাত হতি না ও
0: জি
1: হাম বাত করতে রেতে হ্যায় স্যার।
0: জি, ঠিক হ্যায়। তো আপ ফোন করতে রহিয়ে, ইতনে দূর সে জব ফোন আতা হ্যায় তো তো হামে ভি খুশি লাগতা হ্যায়।
1: হ্যাঁ, ওর মে তো ট্রাই মারতে থে লেকিন মুশকিল সে লাগা হ্যায়, কব সে মে তো এসে ট্রাই কর রহা
0: হ্যাঁ,
1: হুম
0: ইয়ে তো লটারি জেসা হি হ্যায়।
1: জো। জি জি
0: ঠিক হ্যায়, তো চলিয়ে সুনতে হ্যায় আপকা ইয়ে গানা।
1: জি বিলকুল, ধন্যবাদ।
0: ওকে, ধন্যবাদ, নমস্কার।

0: আমার ফোনটা সে লটারি লাগলা বাকিটা, বলে আজি আপনার লটারি লাগলা আও। আজ্ঞা
1: ঠিক আছে, গান শুনবা, ধন্যবাদ।
0: আজ্ঞা, হো ঠিক আছে, ধন্যবাদ আজ্ঞা, নমস্কার।

শ্রোতা বন্ধু, জলবাহিত রোগ প্রতিরোধ সম্পর্কে কিছু জানিবা কথা, আসন্তু শুনিবা। রাজ্যের বর্ষার আরম্ভ কারণরু বর্ষার প্রভাবরে ডায়রিয়া, টাইফয়েড ও হেপাটাইটিস আদি জলবাহিত রোগ ব্যাপিবার আশঙ্কা রহিথায়। এথিরু রক্ষা পাইবা পাই সাবধানতা অবলম্বন করিবা নিহাতি জরুরি। এই যেমিতি কেবল সুরক্ষিত জল উৎস, গভীর নলকূপ, জনস্বাস্থ্য বিভাগ দ্বারা স্থাপিত নলপাণি, গভীর তথা সুরক্ষিত কূপর পানি পিইবা পাই ব্যবহার করন্তু। পানির শুদ্ধতা সম্পর্কে সন্দেহ থিলে তাহাকু ফুটাই কিংবা সেথিরে হেলোজেন বটিকা পকাই গোটিয়ে লিটর পানিরে গোটিয়ে বটিকা এইপরি অধ ঘন্টা পরে পিয়ন্তু। শৌচ পাই কেবল পায়খানা ব্যবহার করন্তু। বাহারে শৌচ হলে পানীয় জল উৎস সংক্রমিত হেবার আশঙ্কা রহিথায়। খাইবা পূর্বরু ও শৌচ পরে হাতকু সাবুনরে ভালো ভাবরে ধুয়ন্তু। বাসি খাদ্য, মাছি বসুথিবা কিংবা দুর্গন্ধ হেউথিবা অথবা খোলারে থিবা তথা অপরিষ্কার পরিবেশরে বিক্রি হেউথিবা খাদ্য আদৌ খান্তু নাহিঁ। পনিপরিবা ও ফলমূলকু ভালো ভাবরে পরিষ্কার পানিরে ধোই ব্যবহার করন্তু। বাসনকুসন ভালোভাবে সফা করে পরিষ্কার পানিরে ধুয়ন্তু। তরল ঝাড়া হলে ওআরএস দ্রবণ পিয়ন্তু এবং ছোট পিলাঙ্কু এথিসহ স্বাস্থ্যকর্মী তথা ডাক্তারঙ্କ পরামর্শ ক্রমে জিঙ্ক বটিকা মধ্য দিয়ন্তু। শিশুমানঙ্କୁ উপযুক্ত সময়ରେ টিকা দিয়ন্তু ও ভিটামিন এ দ্রবণ খুয়ান্তু।

শ্রোতা বন্ধু, সমগ্র জগতর সৃষ্টির আধার পাঁচগোটি তত্ত্বক নিয়ে গঠিত, জল, বায়ু, অগ্নি, আকাশ ও পৃথিবী। এথিরু কোনোষ্টিকু বাদ দিলে সৃষ্টি সম্ভব নহে। এথি মধ্যরু জলর ভূমিকা অতীব গুরুত্বপূর্ণ। পৃথিবীর শতকড়া 70 ভাগ জল রয়েছে, সেথিরু 97 ভাগ লুণি জল, যাহাকি সাগর এবং মহাসাগরের গচ্ছিত। আউ যে 3% জল রহিলা, সেথিরু প্রায় 2% বরফ আকারে, মাত্র 1% মধুর জল, যাহাকু আমি ব্যবহার করে পুছি। কিন্তু সেই 1% অধিকাংশ জল নদী, হ্রদ, পোখরীর গচ্ছিত অমপাই কেবল 0.33% জল হি প্রকৃতি সাইতি রাখিছি, যাহা মাটি তলে অছি। এই যে 0.33% মধুর জল অছি, তাহার পরিমাণ আমি বৃদ্ধি করি পারিবা, অন্তত পক্ষে এহার সুবিনিযোগ করি। বর্ষা জলকু সমুদ্রকু বহি যিবাকু নদেই বান্ধি রাখি ভূতল জলকু কমিবাকু দেবা নাহিঁ। জল সংরক্ষণ করিবা নিমিত্ত আমার গোটিয়ে পদক্ষেপ আগামী ভবিষ্যতকু সুরক্ষিত করিব। এই যেমিতি বর্ষা দিনে বর্ষা জলকু সাইতি রাখিবা পাই যথাসম্ভব চেষ্টা করিবা। বর্ষা দিনে ঘরের ছাত উপরে পড়ুথিবা জলকু পাইপ দ্বারা ট্যাঙ্কি কিংবা বড় পাত্রে রাখিদেবা। এই ট্যাঙ্কি কিংবা বড় পাত্রে থিবা জলকু বাড়ি বগিচা তথা অন্যান্য কার্যরে মধ্যে ব্যবহার করা যাই পারিব। গাধুয়া ঘর এবং রোষেই শালারে দরকার অনুযায়ী জল ব্যবহার করিবা এবং ব্যবহৃত জলকু বাড়ি বগিচারে উপযোগ করিবা। খরাটিয়া চাষরে যেউথিপাই অধিক মাত্রারে জল আবশ্যক হইথায়, তাহা বদলরে পনিপরিবা এবং ডালি জাতীয় চাষ উপরে গুরুত্ব দিয়া যাই পারে। কোনসে ট্যাপরু পানি লিক হেউথিলে যথাশীঘ্র সজাড়ি দিয়ন্তু। গাড়ি কিংবা বাইক ধোইবা সময়রে যেমিতি বেশি পানি নষ্ট না হুয়ে সেথিপ্রতি ধ্যান দিয়ন্তু। জল সঞ্চিলে জীবন বঞ্চিব, জল অচিত আসন্তাকালি অচি।

শ্রোতা বন্ধু, আকাশবাণী সম্বলপুর কেন্দ্রে আবশ্যক থিবা কিষান উপভাষার কার্যক্রম উপস্থাপনা পাই আগ্রহী যুবক যুবতীঙ্ক ঠারু দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এথিপাই যোগ্যতা হেলা কিষান সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান থিবা আবশ্যক। কিষান উপভাষার পরিষ্কার ভাবে শুদ্ধ উচ্চারণ করে পারুথিবে। প্রার্থী বা প্রার্থিনীক শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা তদূর্ধ্ব হয়েথিবা আবশ্যক। প্রার্থী বা প্রার্থিনীক কণ্ঠস্বর বেতার উপযোগী হয়েথিব। প্রার্থী বা প্রার্থিনীক বয়স জুন মাস 16 তারিখ 2026 মসিহা সুদ্ধা 20 রু 50 বর্ষ মধ্যে হয়েথিবা আবশ্যক। কম্পুটর সম্পর্কিত ব্যবহারিক জ্ঞান রাখিথিবে। সম্বলপুর মহানগর নিগম অঞ্চলর সীমা ভিতরে বসবাস করুথিবে। আগ্রহী প্রার্থী বা প্রার্থিনী সাদা কাগজরে নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জাতি, ফোন নম্বর বা মোবাইল নম্বর এবং আধার নম্বর আদি বিবরণী দিয়ে ইমেল আইডি sambalpur.co@gmail.com রে আবেদন করে পারিবে কিংবা ডাক যোগে পঠাই পারিবে। আবেদন পত্র সহিত গোটিয়ে পাসপোর্ট সাইজর রঙ্গিন ফটো সংযুক্ত করে বয়স তথা শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পাই উপযুক্ত প্রমাণপত্রর ফটোকপি সংযুক্ত করিবে। নির্ধারিত ফি বাবদকু প্রার্থী বা প্রার্থিনীকু 225 টাকা এবং শতকড়া 18 জিএসটি সহিত 266 টাকা কেবল NEFT অনলাইন ব্যাঙ্কিং যোগে প্রসার ভারতী একাউন্ট নম্বর 1086170525 7, IFSC SBIN 00000599 রে জমা করিবে এবং আবেদন পত্রে ট্রানজাকশন নম্বর ও তারিখ দর্শাইবে। ডিমান্ড ড্রাফ্ট নগদ কিংবা অন্য কোনসি আকারে ফি গ্রহণীয় নহে। আবেদন করিবার ঠিকানা হেলা কার্যক্রম মুখ্য আকাশবাণী কচেরি রোড সম্বলপুর 7680001। আবেদন করিবার শেষ তারিখ 15 অগস্ট 2026। মনে রাখিবে এহা সম্পূর্ণ সাময়িক কার্য, স্থায়ী নিযুক্তি নহে। লিখিত পরীক্ষা, কণ্ঠ পরীক্ষা ও সাক্ষাৎকারে কৃতকার্য হয়েথিবা প্রার্থী বা প্রার্থিনীকু আকাশবাণীর আবশ্যকতা অনুযায়ী কার্যক্রম উপস্থাপনার সুযোগ দিয়াযিব। সবিশেষ বিবরণী পাই কেন্দ্রর টেলিফোন নম্বর 0663241096 রে যোগাযোগ করিপারিবে।

0: নাই পারুছে সহিরে মোর মন ভাই গলা বেলে মনর কথা কহি।
1: সম্বলপুরী গীতার কার্যক্রম শুনিলে কণ্ঠশিল্পী থিলে সুরেন্দ্র কুমার মিশ্র, মনোজ কুমার বুড়া এবং দ্বৈত কণ্ঠশিল্পী থিলে সুরেশ কুমার ভোই এবং কমল কুমারী বেহেরা। গীতগুড়ি রচনা করেছিলেন অরক্ষিতা ধরুয়া, ভোজরাজ পড়ুয়া এবং লাল রত্নাকর সিং। আকাশবাণী সম্বলপুর আরম্ভ করছু ঘর সংসার কার্যক্রম।

0: আজি হরারে ঠারে খেলা যাব তৃতীয় ম্যাচ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কহিছন্তি আজির দিবস আম সমস্তঙ্কু গর্বিত করিথায়। জুলাই মাস 26 তারিখকু দেশব্যাপী কার্গিল বিজয় দিবস ভাবে পালন করা যাউছি। ভারতীয় সৈনিকমানঙ্কর অসাধারণ সাহস ও বীরত্বকু এই দিবস স্মরণ করাউছি। কার্গিলর উচ্চ শিখর, অত্যন্ত প্রতিকূল পাগ এবং শত্রুপক্ষ আহ্বানকু ভারতীয় সৈনিক যেভাবে সামনা করেছিল তাহা প্রমাণিত করেছে। সেমানঙ্কর আত্মা এক আহ্বান ঠারু ঊর্ধ্বরে রহিতিলা। মাতৃভূমির সুরক্ষা পাই সেমানে সর্বোচ্চ বলিদান দেবাকু উৎসর্গীকৃত রহিতিলে। সেমানক সাহস, উৎসাহ এবং দেশপ্রেমকু আজি সমগ্র ভারত প্রণাম করুছে। চলিত বর্ষ সেই বীরঙ্কু স্মরণ করে স্বতন্ত্র শৌর্য বিজয় যাত্রা আয়োজিত হয়েছে।
1: আজ কার্গিল বিজয় দিবস হ্যাঁ, এই দিন হমে গর্ব সে ভর দেতা হ্যাঁ, এই দিন হমে আপনে বীর জওয়ানোকে অদ্ভুত সাহস কি ইয়াদ দিলাতা হ্যাঁ। কার্গিল কি উঁচি উঁচি চোটিয়া, কঠিন মৌসম, দুশ্মন কি চুনৌতি, হর পরিস্থিতি হমারে সৈনিকোকে সামনে থি, লেকিন উনকা হৌসলা হর চুনৌতি সে বড়া থা। উনহোনে মা ভারতী কি রক্ষা কে লিয়ে আপনা সর্বস্ব অর্পিত কর দিয়া। আজ কার্গিল বিজয় দিবস পর মে সবি বীর শহীদো আর বীর সৈনিকো শ্রদ্ধাপূর্বক নমন করতা হুঁ।
0: গত 14 তারিখে দিল্লির জাতীয় যুদ্ধস্মারকী বাহারি মোটর সাইকেল রালি দ্রাসর কার্গিল যুদ্ধস্মারকী পঞ্চব। গোটিয়ে যাত্রা, গোটিয়ে রাষ্ট্র, গোটিয়ে সালাম, এই প্রসঙ্গে মোটর সাইকেল রালি আয়োজিত হয়েছে। এই অবসরের প্রধানমন্ত্রী ভারতীয় নৌসেনায় আইএনএস মহেন্দ্রগিরির সামিল উপরে আলোকপাত করেছেন। ডিআরডিও পক্ষর ইতিমধ্যে সফলতার সহ পরীক্ষণ হয়ে উষা ক্ষেপণাস্ত্র এবং পিনাক দ্রুতগামী গাইডেড রকেট সম্পর্কে শ্রী মোদি উল্লেখ করেছেন। প্রধানমন্ত্রী কহিছন্তি প্রতিরক্ষা উৎপাদন, রপ্তানি তথা বিভিন্ন রাষ্ট্র সহিত রাজনৈতিক সহযোগ নূতন শিখরের পৌঁছুছে। প্রধানমন্ত্রী ক্যাচ দ রেইন অভিযান সম্পর্কে আলোকপাত করে কহিছন্তি বর্ষার প্রত্যেক বুন্দা সংরক্ষণ করা অভিযানকু এক জন আন্দোলনের পরিণত করা উচিত। জল উৎসগুলিকর পুনরুদ্ধার, বর্ষা জল অমল, ভূতল জল ভণ্ডার বৃদ্ধি এবং চারারোপণ উপরে শ্রী মোদি গুরুত্ব আরোপ করেছন্তি। ক্রীড়া ক্ষেত্রে ভারতীয় খেলাড়ি উৎকৃষ্ট প্রদর্শন উপরে প্রধানমন্ত্রী আলোকপাত করা সহ কহিছন্তি জাপান ওপন ব্যাডমিন্টন টাইটল হাসল করিবারে পিভি সিন্ধু হেউছন্তি প্রথম ভারতীয়। সেইভাবে ভারতীয় মহিলা ক্রিকেট দলরে লর্ডস স্টাডিয়ামে প্রথম টেস্ট বিজয় উপরে মধ্য শ্রী মোদি বর্ণনা করেছন্তি। প্রধানমন্ত্রী মহাকাশ ক্ষেত্রে ঘরোই উদ্যোগর সফলতাকে উচ্চ প্রশংসা করেছন্তি। এই অবসরে বিক্রম একর সফল পরীক্ষণ উপরে শ্রী মোদি উল্লেখ করা সহ যুব উদ্ভাবকঙ্ক প্রেরণা এবং চেষ্টার প্রশংসা করেছন্তি। বিজ্ঞান অলিম্পিয়াড উপরে শ্রী মোদি আলোকপাত করা সহ এর বিভিন্ন বর্গরে শ্রেষ্ঠত্ব প্রতিপাদন করেছিবা ছাত্রছাত্রীঙ্ক সম্পর্কে বর্ণনা করেছন্তি। প্রধানমন্ত্রী কহিছন্তি পদার্থ বিজ্ঞান অলিম্পিয়াডে ভারতর সমস্ত 5 জন যাক ছাত্র পদক হাসল করা গৌরবর বিষয়। প্রধানমন্ত্রী কহিছন্তি স্বপ্ন, প্রতিভা এবং কিছু হাসল করিবার আগ্রহ কোনসি ব্যক্তিঙ্কু লক্ষ্য হাসল দিগরে যাত্রাকু সহজ করিথায়। এই অবসরে শ্রী মোদি বিভিন্ন ক্ষেত্রে দেশের ভিন্ন ভিন্ন প্রান্তর সফলতা হাসল করিথিবা ব্যক্তিবিশেষঙ্কু উপরে সূচনা প্রদান করিছন্তি। সে কহিছন্তি এক পেড় মা কে নাম অভিযান মাধ্যমে দেশবাসী প্রকৃতি প্রতি সেমানঙ্কর দায়িত্ব নির্বাহ করুছন্তি। এই অবসরে অহমদাবাদর উদাজ অঞ্চলের চারারোপণ নিয়ে স্থাপন হয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস উপরে আলোকপাত করেছন্তি। পরিবেশ প্রদূষণ উপরে আলোকপাত করে প্রধানমন্ত্রী কহিছন্তি প্লাস্টিক জনিত প্রদূষণ এবে বড় আহ্বান সৃষ্টি করেছে। প্লাস্টিক পুনঃচক্রণ মাধ্যমে বিভিন্ন সামগ্রী প্রস্তুত উপরে শ্রী মোদি এই অবসরের বর্ণনা করেছন্তি। প্রধানমন্ত্রী কহিছন্তি আসন্তা মাস 7 তারিখে জাতীয় হস্তন্ত দিবস পালন করা। বুণাকার তথা হস্ততন্ত কারিগরঙ্ক দক্ষতা এবং সৃজনশীলতা সম্মান প্রদর্শন স্বরূপ লোকাল ফর ভোকাল ভাবনাকে অধিক সুদৃঢ় করা আহ্বান দিয়েছেন। হস্ততন্ত ক্ষেত্রে বিকাশ যোগু এহা উপরে নির্ভরশীল কারিগরঙ্ক জীবনশৈলীরে উন্নতি আসিছে। ইতিমধ্যে খদি লোকপ্রিয়তা হাসল করেছে। গত 12 বর্ষ মধ্যে এর বিক্রয় 6 গুণ বৃদ্ধি পাই প্রায় 8,000 কোটি টঙ্কায় পৌঁছিছে। আগামী পর্বপর্বাণীরে খদি, হস্তন্ত এবং হস্তশিল্পর প্রস্তুত উৎপাদ ক্রয় করা শ্রী মোদি সমস্ত আহ্বান দিয়েছেন।
1: হত কর্গে সে বনা হর পরিধান কিছু না কিছু ক্ষেত্র, সমুদায় আর ইসে জুড়ে অসংখ্য লোক কী কাহানি কো সামনে লাতা হ্যাঁ। বো লোক হ্যাঁ যো গর্ব কে সাথ भारत की सांस्कृतिक विरासत को संजोने में जुटे हैं। आज के दिन मेरा आग्रह है कि हम हस्तकला को प्रोत्साहित कर अपने बुनकर साथियों का सम्मान करें। आइए हम वोकल फॉर लोकल की भावना को और सशक्त करें।
0: ଶ୍ରୀ ମୋଦି କହିଛନ୍ତି ଆସନ୍ତାକାଲି ଭାରତରତ୍ନ ଡକ୍ଟର ଏପିଜେ ଅବଦୁଲ କଲାମଙ୍କ ପୁଣ୍ୟତିଥି। ସମାଜର ବିଭିନ୍ନ ବର୍ଗଙ୍କୁ ସ୍ୱପ୍ନ ଦେଖିବା ଏବଂ ଏହାକୁ ସାକାର କରିବା ପାଇଁ ଡକ୍ଟର କଲାମଙ୍କ ଜୀବନଦର୍ଶ ପ୍ରେରଣା ପ୍ରଦାନ କରିଆସୁଛି ବୋଲି ଶ୍ରୀ ମୋଦି କହିଛନ୍ତି। ପରିଶେଷରେ ହର୍ ଘର ତିରଙ୍ଗା ଅଭିଯାନ ଉପରେ ଆଲୋକପାତ କରି ଶ୍ରୀ ମୋଦି କହିଛନ୍ତି ଏହା ଦେଶକୁ ଏକତ୍ରିତ କରିଛନ୍ତି। ଅଗଷ୍ଟ 15 ପୂର୍ବରୁ ମାଇ ଗଭ୍ ପୋର୍ଟାଲରେ ନିଜସ୍ୱ ଚିନ୍ତାଧାରା ଏବଂ ପରାମର୍ଶକୁ ପଠାଇବାକୁ ଶ୍ରୀ ମୋଦି ଦେଶବାସୀଙ୍କୁ ଅନୁରୋଧ କରିଛନ୍ତି। କାର୍ଗିଲ୍ ବିଜୟ ଦିବସର 27ତମ ବାର୍ଷିକୀ ଆଜି ଦେଶବ୍ୟାପୀ ପାଳନ କରାଯାଉଛି। 1999 ମସିହା କାର୍ଗିଲ୍ ଯୁଦ୍ଧରେ ପ୍ରତିକୂଳ ପାଗ ସତ୍ତ୍ୱେ ଶତ୍ରୁଙ୍କୁ ପରାସ୍ତ କରିବାରେ ଭାରତୀୟ ସୈନିକମାନଙ୍କର ବୀରତ୍ୱ ଏବଂ ତ୍ୟାଗକୁ ଆଜି ସ୍କରଣ କରାଯାଉଛି। ପାକିସ୍ତାନ ବିପକ୍ଷରେ ଅପରେସନ ବିଜୟ ମାଧ୍ୟମରେ ଭାରତର ବଡ଼ ସଫଳତାକୁ ମନେ ପକାଇବା ସହିତ ଶହୀଦ ଯବାନଙ୍କ ପ୍ରତି ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଜ୍ଞାପନ କରିବା ହେଉଛି ଆଜିର ଦିବସର ମୁଖ୍ୟ ଉଦ୍ଦେଶ୍ୟ। ଏହି ଅପରେସନ ମାଧ୍ୟମରେ ଭାରତୀୟ ସେନାବାହିନୀ ଜମ୍ମୁ କାଶ୍ମୀରର କାର୍ଗିଲ୍ ଜିଲ୍ଲାରୁ ପାକିସ୍ତାନୀ ଆତଙ୍କବାଦୀ ଓ ଅନୁପ୍ରବେଶକାରୀଙ୍କୁ ନିପାତ କରିବାରେ ସଫଳ ହୋଇଥିଲେ। ଆଜି କାର୍ଗିଲ୍ ବିଜୟ ଦିବସର ମୁଖ୍ୟ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଲଦାଖର ଦ୍ରାସ୍ସ୍ଥିତ କାର୍ଗିଲ୍ ଯୁଦ୍ଧ ସ୍ମାରକୀଠାରେ ଅନୁଷ୍ଠିତ ହେଉଛି। ଏହି ଦିବସ ପାଳନ ଅବସରରେ ରାଷ୍ଟ୍ରପତି ଦ୍ରୌପଦୀ ମୁର୍ମୁ, ଉପରାଷ୍ଟ୍ରପତି ସିପି ରାଧାକ୍ରିଷ୍ଣନ, ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦିଙ୍କ ସମେତ କେନ୍ଦ୍ର ମନ୍ତ୍ରୀ ପରିଷଦର ବହୁ ସଦସ୍ୟ ମାତୃଭୂମିର ରକ୍ଷା ପାଇଁ ପ୍ରାଣବଳି ଦେଇଥିବା ସାହସୀ ସୈନିକଙ୍କ ଉଦ୍ଦେଶ୍ୟରେ ଶ୍ରଦ୍ଧାଞ୍ଜଳି ଜ୍ଞାପନ କରିଛନ୍ତି। ଭୂସ୍କଳନ ଜନିତ ଜମ୍ମୁ ଶ୍ରୀନଗର ଜାତୀୟ ରାଜପଥକୁ ସଫା କରିବା ପରେ ଆଜି ସକାଳେ ଜମ୍ମୁ ମୂଳ ଶିବିରରୁ 4,474 ଜଣ ତୀର୍ଥଯାତ୍ରୀ ଅମରନାଥ ଅଭିମୁଖେ ଯାତ୍ରା କରିଛନ୍ତି। 166 ଯାତ୍ରୀବାହୀ ଗାଡ଼ିରେ ଯାଉଥିବା ତୀର୍ଥଯାତ୍ରୀମାନଙ୍କ ନିମନ୍ତେ କଡ଼ା ସୁରକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଗ୍ରହଣ କରାଯାଇଛି। ଏହା ହେଉଛି 19ତମ ତୀର୍ଥଯାତ୍ରୀ ଦଳ। ସେମାନେ ଆଜି ଗଣ୍ଡରବାଲ ଜିଲ୍ଲାର ବାଲ୍ଟାଲ୍ ମୂଳ ଶିବିରରୁ ଯାତ୍ରା କରିଛନ୍ତି। ବର୍ଷାଜନିତ କ୍ଷୟକ୍ଷତି ହେତୁ ଅନନ୍ତନାଗ ଜିଲ୍ଲାରେ ଥିବା ପେହଲଗାମ୍ ମୂଳ ଶିବିରରୁ କୌଣସି ତୀର୍ଥଯାତ୍ରୀ ଅମରନାଥ ଅଭିମୁଖେ ଯାଇନାହାନ୍ତି। 57 ଦିନ ଧରି ଅନୁଷ୍ଠିତ ହେବାକୁ ଥିବା ଏହି ଯାତ୍ରା ସୁରୁଖୁରୁରେ ଚାଲିଥିବା ଜଣାପଡ଼ିଛି। ଆସାମ ବନ୍ୟା ପରିସ୍ଥିତି ନେଇ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ ନରେନ୍ଦ୍ର ମୋଦି ଆଜି ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି। କେନ୍ଦ୍ରମନ୍ତ୍ରୀ ସର୍ବାନନ୍ଦ ସୋନୱାଲଙ୍କ ସହ ଏ ବିଷୟରେ ଶ୍ରୀ ମୋଦି ବିସ୍ତୃତ ଆଲୋଚନା କରିଛନ୍ତି। ସାମାଜିକ ଗଣମାଧ୍ୟମର ପୋଷ୍ଟରେ ଶ୍ରୀ ସୋନୱାଲ ଏ ସମ୍ପର୍କରେ ସୂଚନା ଦେଇ କହିଛନ୍ତି ସେ ନିଜେ ଆସାମର ବିଭିନ୍ନ ପ୍ରଭାବିତ ଅଞ୍ଚଳ ପରିଦର୍ଶନ କରି ପରିସ୍ଥିତିର କ୍ଷତ୍ରିୟ ସମୀକ୍ଷା କରିଛନ୍ତି। ଆସାମରେ ଏଭଳି ପ୍ରାକୃତିକ ଦୁର୍ବିପାକ ଅବସରରେ ରିଲିଫ୍ ଏବଂ ପୁନର୍ବାସ ପାଇଁ କେନ୍ଦ୍ର ସରକାର ସମସ୍ତ ପ୍ରକାର ସହଯୋଗ ପ୍ରଦାନ କରିବେ ବୋଲି ଶ୍ରୀ ସୋନୱାଲ ପ୍ରତିଶ୍ରତି ଦେଇଛନ୍ତି। ରାଞ୍ଚିଠାରେ ପ୍ରଥମଥର ପାଇଁ ଆୟୋଜିତ ହେଉଥିବା ଡୁରାଣ୍ଡ କପ୍ର 135ତମ ସଂସ୍କରଣ ଝାଡ଼ଖଣ୍ଡ କ୍ରୀଡ଼ା ଇତିହାସରେ ଏକ ମାଇଲଖୁଣ୍ଟ ସାବ୍ୟସ୍ତ ହୋଇଛି। ଆମ ସମ୍ଭାଦଦାତା କହିଛନ୍ତି ବିର୍ସାମୁଣ୍ଡା ଫୁଟବଲ ଷ୍ଟାଡିୟମରେ ଆଜି ସନ୍ଧ୍ୟାରେ ଆରମ୍ଭ ହେବାକୁ ଥିବା କ୍ରୀଡ଼ାର ସମସ୍ତ ପ୍ରସ୍ତୁତି ପର୍ବ ଶେଷ ହୋଇଛି। ଏହି ଫୁଟବଲ ପ୍ରତିଯୋଗିତା ଏସିଆ ମହାଦେଶର ସର୍ବପୁରାତନ ଓ ମର୍ଯ୍ୟାଦାଜନକ କ୍ରୀଡ଼ା ଭାବେ ଜଣାଶୁଣା। ଆଜି ସନ୍ଧ୍ୟାର ପ୍ରଥମ ମ୍ୟାଚ୍ ଜାମସେଦପୁର ଏଫ୍ସି ଓ ଶ୍ରୀଲଙ୍କା ଡିଫେଣ୍ଡର ଏଫ୍ସି ମଧ୍ୟରେ ଅନୁଷ୍ଠିତ ହେବ। ଭାରତ ଜିମ୍ବାୱେ ମଧ୍ୟରେ ପୁରୁଷ ତିନିଟିକିଆ T20 କ୍ରିକେଟ୍ ସିରିଜ୍ରେ ଆଜି ତୃତୀୟ ତଥା ଅନ୍ତିମ ମ୍ୟାଚ୍ ଖେଳାଯିବ। ହରାରେ ସ୍ୱୋର୍ଟସ୍ କ୍ଲବ୍ରେ ଭାରତୀୟ ସମୟ ଆଜି ଅପରାହ୍ନ 4:30ରେ ମ୍ୟାଚ୍ ଆରମ୍ଭ ହେବ। ସିରିଜ୍ରେ ପ୍ରଥମ ଦୁଇଟି ମ୍ୟାଚ୍ରେ ବିଜୟ ହାସଲ କରି ଭାରତ 2-0ରେ ଆଗୁଆ ରହିଛି। ସମ୍ବାଦ ଶେଷ ହେବା ପୂର୍ବରୁ ମୁଖ୍ୟ ସମ୍ବାଦ ପୁଣିଥରେ। ଭାରତୀୟ ସୈନିକଙ୍କ ଅସାଧାରଣ ସାହସ ଓ ବୀରତ୍ୱକୁ ଆଜି ଦେଶବାସୀ ସ୍କରଣ କରୁଛନ୍ତି କହିଲେ ପ୍ରଧାନମନ୍ତ୍ରୀ। ଆକାଶବାଣୀର ମନ୍ କି ବାତ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବିଭିନ୍ନ କ୍ଷେତ୍ରରେ ଭାରତର ସଫଳତା ଉପରେ କଲେ ଆଲୋକପାତ। ଦେଶବାସୀ ଆଜି ପାଳନ କରୁଛନ୍ତି କାର୍ଗିଲ୍ ବିଜୟର 27ତମ ବାର୍ଷିକୀ। ଜମ୍ମୁ ମୂଳ ଶିବିରରୁ ଅମରନାଥ ଅଭିମୁଖେ ଯାତ୍ରା ଆରମ୍ଭ କଲେ 19ତମ ତୀର୍ଥଯାତ୍ରୀ ଦଳ ଏବଂ ଭାରତ ଜିମ୍ବାୱେ ମଧ୍ୟରେ ପୁରୁଷ ତିନିଟିକିଆ T20 କ୍ରିକେଟ୍ ସିରିଜ୍ର ଆଜି ହରାରେଠାରେ ଖେଳାଯିବ ତୃତୀୟ ମ୍ୟାଚ୍। ସମ୍ବାଦ ଶେଷ ହେଲା।
2: Good afternoon. This is Akashwani and I am Naresh Magu with the Midday News. The headlines. Prime Minister Narendra Modi remembers brave hearts of the nation on Kargil Vijay Divas today, says their sacrifices for the nation fill everyone with pride. In his Mann Ki Baat program, Mr. Modi lauds collective perseverance of Indian scientists and engineers, leading to countries scaling new heights in defense production and space sector. Mr. Modi says he is proud of the nation's youth power, who've been performing exceptionally well in sports events and international Olympiads. President Draupadi Murmu and Vice President C.P. Radhakrishnan lead the nation in paying tributes to country's brave soldiers for their supreme sacrifices during Kargil War. Government urges Indian nationals to assess the prevailing security situation before accepting assignments on commercial vessels operating in the Black Sea region. And IMD issues red alert for extremely heavy rainfall over central Maharashtra and Odisha today. Prime Minister Narendra Modi remembered the brave hearts of the nation today on the occasion of Kargil Vijay Divas, stating that India is continuously scaling new heights, be it in defence production, defence exports or political cooperation with friendly nations. Addressing the nation in his Mann Ki Baat program on Akashvani, Mr. Modi said today, the 26th of July, is a date that does not require a calendar to be remembered, as Kargil Vijay Divas is being celebrated today.
1: आज कारगिल विजय दिवस है. ये दिन हमें गर्व से भर देता है. ये दिन हमें अपने वीर जवानों के अद्भुत साहस की याद दिलाता है. कारगिल की ऊंची ऊंची चोटियां, कठिन मौसम, दुश्मन की चुनौती, हर परिस्थिति हमारे सैनिकों के सामने थी, लेकिन उनका हौसला हर चुनौती से बड़ा था. उन्होंने माँ भारती की रक्षा के लिए अपना सर्वस्व अर्पित कर दिया. आज कारगिल विजय दिवस पर मैं सभी वीर शहीदों और वीर सैनिकों को श्रद्धापूर्वक नमन करता हूँ.
2: Mr. Modi said India is continuously strengthening her technological capabilities. He highlighted the recent induction of INS Mahendragiri into the Indian Navy. The Prime Minister said every Indian is filled with pride following the successful launch of Vikram 1 last Sunday. Mr. Modi praised the young innovators for displaying remarkable skill, passion and patience. Speaking about the Catch the Rain campaign,

নামে সৃজিনান্তি নাম ই ধরতি পুর্থি গানে জড়র কাতারু আতাল দাত হনে এর অথলে নাম প্রকৃতি মিয়া নির্ভর নানাল দাত নামে আড়পাদ হাজ্জুন্তি মানালিয়া নাম হারবুন্তি অন্দরাল কাত বড়ে বড়ে মান্নু আদান মুরকাল কাত আর আদান ফি নাম আড়পা কামাগে লাগাবাল কাত আকুন বি হনে আড়পা আতলি একাদ হাজুগি আড়পাদ আর ইন্নে বড়ে বড়ে মান্নু মাস গুঠি লাক্কিছি বা আটি কামাল কাত যে নাম হন্যে হারবন্তি রুই অন্দরাল কাত আর বা আটি কুরগাল কাত চাষবাস বি নানাল কাত আর নামে হন্যে পেশাবন এর অথলিতা চাষবাস দু আর যেতকি ভি জিনিসপত্র হাখরালি হারবন্তা আদান ভিল নাম অন্দরাল কাত আর ব্যবহার নানাল কাত তা নামে সম্পর্ক হারবু গানে আতলি হাজু গানে আতলি আম্মু গানে আতলি আউ নাম ই প্রকৃতিকে যেন গীতু আতলি প্রকৃতিকে সঙ্গে নাম ভিল অন্টা মানাল কাত আর প্রকৃতিকে গীতু পড়াল কাত নাম ভিল নালাল কাত আর নাম খুশি মান্না সঙ্গে সঙ্গে দুসরা আলারিন যেতিরিন নামে যেন সম্প্রদায় আতলার যেতিরিন ভি নাম খুশি বাসিনু সামিল কামাল কাত তা ই কথা তেঙ্গনা ঈশান মঞ্জা যে ইন্না খালি গীতু মেনত আউ গীত ভিতরে নামে সাধারণ ভাবরে এরত যে অন্টা প্রকার গীত নু নামে হেলু সাড্ডি আরু আরুন্টা প্রকার গীত নু নাম বৈঠকি গীত ভি কামদাত হলে ইন্না দুই প্রকার গীত বন মেনত পহেলা বৈঠকি গীত বন মেনত ই বৈঠকি গীত বন পরিবেশন নাঞ্জিকানার মধুসূদন পিং আউ তামে দল আবড়ার মঞ্চার দুলার পিং সুধাকর পিং পিমি পিং ভগবান পিং শ্রীবৎস পিং কমল পিং শুভা পিং প্রমীলা পিং আউ

শ্রোতাবন্ধু, কার্গিল যুদ্ধর ইতিহাসে টাইগর হিলর নাম নিশ্চয় মনে রহিব, কারণ এহা রণনৈতিক ভাবরে এক গুরুত্বপূর্ণ শিখর। এই পাহাড় উপরে বিজয় হাসল করিবা পাই আম জবান মানে দেখাইতেলে অদম্য সাহস, আর শেষে সেমানে এথিরে সফল হেলে। এহা থিলা ভারতীয় সেনার সাহস ও দৃঢ় সংকল্পর পরিচয়। শ্রোতাবন্ধু, কার্গিলর প্রকৃত কাহিনী লিখিলে আম জবান মানে ক্যাপ্টেন বিক্রম বত্রা, ক্যাপ্টেন মনোজ কুমার পাণ্ডে, রাইফলম্যান সঞ্জয় কুমার, এপরি কেতে যে বীর জবান মানে। এমানঙ্গ সাহস ও নেতৃত্ব আজি আম যুবপিঢ়ি পাই প্রেরণা। এমানে কেবল বর্দি পিঁধিথিবা সেনা নথিলে, এমানে থিলে কাহার পুয়, কাহার ভাই, কাহার স্বামী, কাহার বাপা। সেমানঙ্ক মধ্যে থিলা নিজ ঘর এবং নিজ পরিবার। কিন্তু যেতেবেলে দেশর ডাকরা আসিলা, সেমানে যাই যুদ্ধভূমিরে ছিড়া হেলে, এবং সেতেবেলে তাঙ্ক পরিচয় থিলা কেবল গোটিয়ে, ভারতীয় জওয়ান। শ্রোতাবন্ধু, দীর্ঘ সংঘর্ষ পরে ভারতীয় সেনা দখল হইতবা সমস্ত স্থানকু পুনি নিজ নিয়ন্ত্রণকু আনিলা। 26 জুলাই 1999 ভারত হাসল কলা ঐতিহাসিক কার্গিল যুদ্ধ, এবং সেই স্মৃতিরে আজি আমি পালন করুছু কার্গিল বিজয় দিবস। কিন্তু শ্রোতাবন্ধু, এই বিজয় কেবল খুশির নুহে, এই বিজয়ের পছরে রয়েছে অনেক ত্যাগ, অনেক বলিদান। কারণ এই কার্গিল যুদ্ধে আমার অনেক সৈনিক আহত হেলে, এবং 527 জন ভারতীয় সৈনিক নিজের সর্বোচ্চ বলিদান দিয়ে। 527, এ কেবল এক সংখ্যা নুহে, এ 527টি পরিবারর কাহিনী, 527টি মাঙ্ক আখির লুহ, 527টি পরিবারর অপেক্ষা। এবং এই অপেক্ষার ফলস্বরূপ সেমানে ফেরিলে ত্রিরঙ্গারে আবৃত্ত হয়ে। শ্রোতাবন্ধু, কার্গিল যুদ্ধ শেষ হয়ে যাইছে, কিন্তু কার্গিলর কাহিনী কেবে শেষ হব না, কারণ এই কাহিনীরে রয়েছে দেশপ্রেম ও ত্যাগর অমর গাথা। আমি সমস্তে সীমারে যাই দেশর সুরক্ষা করিপারিবা না, কিন্তু আমি নিজ নিজ স্থানরে রহি দেশপাই নিজর কর্তব্য করিপারিবা। তেণু কার্গিল বিজয় দিবসর অর্থ কেবল বিজয় নুহে, বিজয় সহিত বলিদানকু মনে রখিবার দিন। তেবে আসন্তু শেষে আউ এক গীতটিয়ে শুনিবা। কথাচিত্র কর্মা, কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি, গীত আনন্দ বক্সি এবং সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

শ্রোতাবন্ধু, কার্যক্রমটি শেষ করা পূর্ব আসন্তু মনে পকাইবা সেই বীর মানুষ, যেমন ত্যাগরে আমার আজ সুরক্ষিত, যেমনপ্রাই আজ মধ্য আকাশে গর্বর সহ উড়ুছি আমার ত্রিরঙ্গা। তেণু কার্গিলর সমস্ত বীর সৈনিক শত শত নমন, তাঙ্ক সাহস, বলিদান ও দেশপ্রেমক নমন। তাহলে আসন্তু সমস্তে এক স্বরের কহা, ভারত মাতা কি জয়। আজর উপস্থাপনায় মু আপনার যুবসাথী জয়দেবী বাবু, নমস্কার।

ঘণ্টা ভিতরে এটা গভীর অবপাত হবার সম্ভাবনা রয়েছে। এতার প্রভাবটি রাজ্যে আবার দুই দিন তক জবর বর্ষা হবা বলে অনুমান করা যাইছে। আঞ্চলিক পানিপাগ বিজ্ঞান কেন্দ্রর সূচনা অনুসারে আবার চব্বিশ ঘণ্টা ভিতরে জবর বর্ষা হবা বলিকি সম্বলপুর, দেবগড়, ঝারসুগুড়া, সুন্দরগড় সহিতে দশটা জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। শেষে মুখ্যা খবর ফেরঘায়। আষাঢ় মাসর উজ্জ্বলপ্রখর দ্বাদশী তিথিরে শ্রীক্ষেত্র পূরণ চালিছে মহাপুরুষমানকর অধর্পণা নীতি। মা মাটির সুরক্ষা লাগি কার্গিল বীর শহীদ মানকর সর্বোচ্চ বলিদান সুর্তা হইকি রহবা মন কি বাত্তি কহিলে প্রধানমন্ত্রী। ক্যাশ দ রেন অভিযানটি পানির উৎসর সংরক্ষণটি ভুবনেশ্বর সফলতাকে কলে প্রশংসা। আর কেন্দ্র শিক্ষামন্ত্রী ভাবে দায়িত্ব নেবে প্রহ্লাদ যোশী। আজির আঞ্চলিক খবর ইনশেষ হল, জুহার।

0: কথা কি নাই শুনি তো
1: যেনে কাঁথি বি কথা কহেসি বলসন সেনে সেনে কায় বিশ্বাস এছেন জীবনটা ডরে থরি যাওছে গো
0: কাল হি যাবার কয়রি মোর কোড়াত সব অবাস হয়ে যাও

0: আমি পরে ডাক্তার নিকে নেইথি তা পরীক্ষা করবার কে ঝি কি পো জানবার কে পো হইতিলে রখিতি তা আর ঝি হইতিলে জেনটা করবার কথা করিতি তা আর ই দুহে মা বুয়ার কথা মানুছন হয় বউ এ কইটু
1: হয় গা কইটুর মা বুঝ টিকে আজকাল নিয়ম কানুন সব বদলি গলা ন পরীক্ষা করাবারটা ভিল বড়ে দোষ আয় বুঝলু।

দাস এবং শ্রীকান্ত মোহন পারিক। এনসিইআরটি দ্বারা প্রস্তুত প্রায়োজিত কার্যক্রম প্রচার করিব দিন 12:30। দিন গোটায় 5 মিনিটে সুগম সঙ্গীত শুণবে কণ্ঠশিল্পী বিষ্ণুদেব পণ্ডা, মমতা পাইকরায় এবং সুবাসিনী শতপথী। ঘর সংসারর মনোরমা কার্যক্রম প্রচার করিব দিন গোটায় 20 মিনিটে। এথিরে শুণবে আলোচনা ওড়িয়া সাহিত্যরে নারী এক দলিত অনুভব, আলোচিকা অনন্যা বেহরা। দিন 3টায় কিষাণ সম্প্রদায়ের সামাজিক এবং সাংস্কৃতিক জীবনধারা উপরে আধারিত কিষাণ ভাষার বিশেষ কার্যক্রম মাকা পপু ঝকা ঝকা, প্রযোজনা এবং উপস্থাপনা সন্তোষ পিং। ওড়িয়া কথাচিত্র গীত শুণবে দিন 3:30। অপরাহ্ন 4টায় হিন্দি লঘু সঙ্গীতর কার্যক্রম সুরতরং। অপরাহ্ন 4:30 শুণবে সম্বলপুরী গীত, কণ্ঠশিল্পী রসিক ভৈ, রামেশ্বর মাকর, ধরণীধর পণ্ডা এবং প্রেমনাথ বারিক। এই আগামীকাল প্রসারিত হওয়া কতক কার্যক্রম সম্পর্কে সূচনা। আকাশবাণী সম্বলপুর, বর্তমান সময় রাতে 11:10। 5 সেকেন্ড এইটি শেষ করুছু আজির অধিবেশন। শ্রোতামানকু অভিবাদন জনাই আগামীকালের অধিবেশন আরম্ভ করিব সকাল 5:53। আজি পাই বিদায় নেউছু। জয় হিন্দ।